0: ngamphan thok pani ko
1: pena de bo khombang ba phajab ni khanab da ne nang khombang a khinun he
2: bema nang na sha na khang na la ba ni na hauji ti nang ya pa ma do kai no haiu ta ge
1: to to to adu gum ba wangang du ni ba ji wahang du ni lai ba ma sa ta ba ri che
2: ai nang
1: ta hai la ma wei ba gi wahang hai ba do
2: tumi na lai na nang
0: ba ji na sa na yum chi gi ani su bi ma bi ma wei du na isi bi mana si tha hu ba ভাজি আমি মাগি সেবা মতোল না তৌজেগে নাম আনিগি সেবাদা ভাজি ইংনা চিকনা নুহাইনা পামবিও
2: এ আইগিদি ইমাও আমা লাইরিবসিনে তৌবিব সেবাদো মদুনা হেদোমন হেবেমা আনি শুবগি মথো তাদরে নেহি হাইয়েং সেবা মুনরক্তনা খনরগা আই বিচারগা মু
0: মদুসু আচুমবনে ভাজি খুসাবি মথমহইসু খংনে বিজিনা ভাজিগি সেবা তহনবিরো আদুগা নচানা মাগি সেবা ওইনা তৌজেরেগে সেবা মুনদনাবা
3: মমাই সে কয়াদা কনখব নুন হে মসিলসিসু থাব হউগিনে মসে পাথেই কমথি ওইরেসো খুচে খুচে বড়ে বড়ে হে চলাইকো মিছে আঙ্গাং বউরাইকো নং নং কো নং
2: হাই হাই বেমা নং ছি ইউম জিদে লাইবসি তছেংনা নুঙাই দো মানদিন হে আহানা তুম তো টোঙান তানি নে আদুনা নে হামু হামু আমহানি লাইসাবি ওইরবদি যাত্রা কাইফদি এনা খরা দুম্মা খন্নব ইয়াবা আদুননে নাশা ওয়াই সঙ্গিঙাইজিদা নয়ুমদা হল্লগনে নুঙাইনে লাইরু চোনাই বেমা নাত্রগন হেই অতোপ নুপিসি গরব নুপামা ফাগেরে কাইনো
1: কাইনো কাইনো কাইনো বাজিনা হাইবিরি
2: দু আইনা হাইরিবসে ইচাগি ফানব কক নতনাই খুই ইমুংসিগি শান্তি থুগাইদন নিন হেই সেজেজে নং দুনা নুপি আনিয়ে মসু লাইনে না লামমনি নে আ আইনা জ্ঞান তানা সিনি দুনি নওয়ারি তোবদেই দিয়ে মতোম দ তুঙ্গি গ্যাল লাগছ দুন হানগে হাই আদু গনে হাই আমা দিয়ে আ ইশা নি পাছি না ছাপ কোন্তি কুনছা হুম দুই নি সে মান তোরমিবা বে মা আদু না নং কানা রই নে
1: কাইনো কাইনো কানো বাজি না মিগি
2: পু ও না
1: বা হাই
2: এ তুমি তুমি লাইউ
1: বাজি
2: হ্যাঁ আদু না না নং না তোম দ হানব কিরছো এ আই থিনগে আই থিনগে
1: তে বাজি না গাং বিরি দু মিরো লাই মি
2: এ আই না গাং গি সি মিরো না তদি কাছিং মরো লো হ্যাঁ তুমি থাকলগদিন নদী কিন্ত খাবোদে হা
0: ইবেম আরি নৌনাগি মবেম মহুৎ ছিলবনি আরিবি আইনারুগি কীব কানরুগনি ইহাই পুরোবী মরুমথু ইসা ইসুগি কুমাই ইংজগে হাইবগিদমকতাবু ইমা ইপানুসিরব কয়াম থাদোকলামদুন ইয়ুমগান তা পানজরকপনি ইনহাও ইবেমন পানবি হব তারাবনি আঙ্গি ইনহাও ইবেমনা লাকনবি হব তারে কো
4: হই সে ইবেমা নাও লাইব আমি ইংজে হব তারে
1: কানু চো তানখ্রগে শকুন্তলা থিলামদাই কনব মুনি মচানুপিদ পিব পৌতা লোনবি নে পুমিনবি নে এমনি খনগদবনি আইন লাইক শাস্ত্রদ লিদু নংব কৌরব্রো পংবি ননাও মুনি খালুনে নংবো
0: নংলাকপসে রাসি উত্তমসু কাংখাইদ কো কইদোসে চম্পাদ সোদাবাই গাম থাকপদাও না হেক সউই কো নং
1: নংসিবি হেই নংগি সে আইবো সিত্রিব্রা হাম
0: নবাই দো সিনবি না কানো আইগি মৌসাগি মিসিং দো হাওরাক তুনা নে নং কো নং নাসি সিমিন নবা সোইরে কো নং
1: হেই নংগি সে আইবো সিত্রিব্রা না ত্রা আইবো সিত্রিব্রো
0: নংবুদি কারি ইয়েং দো না আইনো সেট কাদাউরি
1: বা নংসি আই নুপি নি
2: হাই হাই হাই হাই ইউমসিগি মাকো আইন গাঙি গাইছিদা ইখা থাবা না কইনা আচোবরেন খান্দা পাঙা গাঙনা রিছিবু কারিগি নইবা হা কারিগি নইমি না কই পুন মাছে ইউম থুগাইবাদা সিনবা আইন ইয়াদব গাক্তনি হাইদুনা ইউম মছিদেগি তাঠু এরগা ইসু সিনজিগা লাইমি না হাইবাইবো
0: বাজি আইসে ওয়ান তো না লাইব থিরবি নি বাজি লাই সারিঙ্গি দে সুইসে অমুক সিং বিরু রে তো লাইকাই হউদুনা চৈতুক ওয়াকো কছেন থরকতুনা আইবু লগজেগে হনজরিবে হেরোদো মায়াম চংদুনা কাউবগ নিয়েপগ থিনবগদ বৈতেরনি টংলান থোখরে
2: আদুনি
0: সেইমুরবি হাবি মিংচতমাদি পামদ পামদ পিরমমে আদুতেগিদি ইমা খইনা হাইনা সিনাবিদুনা আইবু মসাগুম লুহনা জানা তৌবিগদবনি হাইদুনা আহলামদ মুক্তহি আহুমলো ইংনা চিংনা লেজেরু
4: লাইনি লাইনি
0: ইহাই বংনা চিচেরিসু গাড়ি গরুং চতপদা ইপুরোই বত সোদম চতরে
4: কলাকে পিল
0: লুকাই বিহাই বমি চত তো আনি সুবি ওইনা মু পংজাদুনা ইপাম দা কাইদৌরু গদা বনো হাইদুনা মতম খরা মুক লাইজেরে
4: তা হাই তো দেকি নুই
0: ইহুম কো বদা পাঞ্জের রই খান্দুনা ইং না লাইজেরম বদেকি নসি মুক সাই পিতুং ইন্দুনা লাগজেরে সিদমো খালি খালি লাগলগা মুখ খালি খালি হল্লবদি এই মুখ লেকাইনে করি হাইনে কদইনোবা এই মুখ মিমিনে করি না কদইনোবা।